সেই ভগত জ্যোত রূপাণে নানক তিনকে সব কুরবাণে মলার মহলা পঞ্জমা পরমেশ্বর হোয়া দয়াল মেঘ বরসে অমৃত ধার সগলে জী জন্ত।

জই জই জোরিও সই সই ফাপেও ঝুঠে বনজে উঠি গই হাপেও কহো রবদাস পয়ো জল লেখো জই জই কিনো সই সই দেখিও। রাগ কানড়া চৌক দে মহলা চৌথা।

অমৃত দিক উঠ যায়, নাই তেরে সব সুখ বসে মনে আয়, বিন নামে বাঁধি জমপুর যায়, নারী বেরি কর বরদেশ, মন কিয়া খুশিয়া কি চেবেশ, যা সদে তা ফেল না পায়, নানক কূড় কূড়ো হয়ে যায়। প্রভাতী মহলা পহলা, তেরা নাম রতন করম চানন, সুরখ তিথে লোয়ে, অন্ধের অন্ধি বাপরে সগল লিজে কোয়ে, এও সংসার সগল বিকার, তেরা নাম দারু অবর নাস্ত, করণহার অপার রহাও, পাতাল পুরিয়া এক পার হোমে লাখ করোড়, তেরে লাল কিমত তা পবে, যা সিরে হোমে হোর, দুখা তে সুখ উপজে, সুখী হোমে দুখ, জিত মুখ তু সালাই, সিত মুখ কেসি ভুখ, নানক মূর্খ এক তু, হর পলা সার, জিত তন নাম না উপজে, সে তন হোয়ে খুয়ার। প্রভাতী মহলা পহলা, জয় কারণ বেদ ব্রহ্মে উচরে, শঙ্কর ছোডি মায়া, জয় কারণ সিদ্ধ তয় উদাসী, দেবী মর্ম না পায়া, বাবা মন সাচা মুখ সাচা কহিয়ে, করিয়ে সাচা হই, দুশ্মন দুখ না আবে নেড়ে, হর মত পাবে কই, রহাও অগ্ন বিম্ব পৌনে কি বাণী, তিন নাম কে দাসা, তে তস্কর জো নাম না লেবে, বাসে কোট পঞ্চাশা, যে কো এক করে চঙ্গিয়াই, মন চিত বহুত বসাবে, এতে গুণ এসিয়া চঙ্গিয়াইয়া, দে না পছোতাবে, তুদ সালান তিন তন পলে, নানক কা তন সোই, যে কো জিও কহে ওনা কো, জম কি তলব না হই। প্রভাতী মহলা পহলা, যা কে রূপ নাহি জাত নাহি, নাহি মুখ মাসা, সতগুর মিলে নিরঞ্জন পায়া, তেরে নাম হ্যায় নিবাসা, অদু সহজে তত বিচার, যাতে ফির না আবো সহসার, রহাও যা কে কর্ম নাহি ধর্ম নাহি, নাহি সুতমালা, শিব জ্যোত কন্নো বুধ পাই, সতগুরু রখওয়ালা, যা কে বরত নাহি নেম নাহি, নাহি বকবাই,